আকাশবাণী চুরচানপুর এফএম মেগাহার্টজ জখাত লখাত পয়েন্ট লিয়াকোন হংকি ফং থাদো প্রোগ্রাম আহি তুজিংকা নিদান সেগে মিনিট সোম আলহিন তো আলহানি ইফাদু কি পান্তাই ইফাত নেই সুনুবাহি জেনি তো থাংলে লয় হন বা আচইলা ngai ta ta asa ho ingai di wahi ngai juti amasa pena din kahin ho tia asa o

আকাশবাণী জুজানপুর তুমিধা মেডাম বুকলে মেলোডি চানসংলে আলোয়হন লংলেন লাই তা সাহ চুটেলে ড্রাগস এব্যুস এন্ড ইলিসিট ট্রাফিকিং লোলে জাদিং জা লোদিং দান হোটি থুপি মঙা তুসে এস্টার আকুৎই লাগে তুজিং কাকিদান সে মিনিট সোম থমিন তাকলি ফারুকি চাই তাই মন্টিনা থাদ প্রোগ্রাম বন চাবেন নিখুফা মংচে উন

আকাশবাণী চুরে চানপুর তুনেতাল লিং কে কামচিন থং নেলোম ত্যাপানি হেয় থে হাই তিনাই তা জিং চং ইন পেটে প্রোগ্রাম হুনা নিয়ং নুন মোলে আলোম ত্যাপানি লতাল লিংাই দিং তুনা দাঙ্গুক অংগিং দিং টোকিটোন পাইটে প্রোগ্রাম হুন্সে বে তাকমানিন হেতু তেন ফেকুন মংফা

আকাশবাণী চুচানপুর এফ এম মেগাহার্টজ জাহালেখাত পয়েন্টলিয়া কোন হুঙ্কি ফোং তাদ প্রোগ্রাম হি তুনিলহা রেডিও গাইজো সিন বন চাবেন নীলহা আফা ইফাত নেই সুনুবাহি মেলোডি চাংসনা কোন লুংলেন লাই তা আসা হো এ দিওয়াহি গাইজুটি বংথিং ফাটিয়া আসা

চুরচাঁদপুর জিং জিং কাল দানসগি মিনিট সামতিং পাওয়া পাপা লে লয়হন নুংলেন লাঙাই তা তা সাহো ইনাই দেবহি তুনি হা লিডানসগি লিংদিং আহি তা তো কি হনি ভালো চাই তাই মন্তিনা থাদ প্রোগ্রাম নাই যাওসিন বঞ্চাবিন মাংখা।